0: Akunda ta kwa cha du tanga ganta non ta cha ton kama ko cha ton gumme na kha du ka kha du ka du ma kha na ka cha ka cha ton cha cha ko du ko wa aga du ka ke ku ke ka ti ha wa ju wa ke ku ka ju ka ti o ju wa ko ko shu chen gam kwa kwang ha de ka chen a chen ta ke kwa ng se yong kwa kwang o ka na shu ta ko na shu de la ta ta ke ka ta ke u ta han ko kung dam ne ta ma kan do a e me de ke ku ya e me ke na na ka chu ke ka ba ko na ke tang na ke de การจันทร์นั้นว่าหาแต่การจันทร์แกทำคุ้มกันสมควรมือสมนับอันต่างกันกูตัวตัวมือสมอันต่างกันกูตัวมือสมอันต่างกันกูตัวมือสมอันแล้วกูตัวอันกันจันทร์นั้นนะกันนะทำคุ้มตัวมันจะมาแต่ตัวมันขาดทำแล้วกูคนเอาเงินมาแต่ทำว่ามันจะมาเอาไปคุ้มกันแล้วคุ้มกันดูสิ
1: มึงจะทำอะไรเดี๋ยวจับกูแล้วขับกระบะจะมาทำอะไรทำกระบะจะมาทำอะไรเอาเงินฉันให้ดูมาแก่เจ้าว่าเอาเงินมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำจะมาทำ
0: hầu sung kata. You hầu come on to him, mate again. Kae kae kwa pangama. The ma pangam get kwa, the ma pangam get kako a makum and dang. Kae kunda panga. Kalinga. Matinta. Soon. In the condition, kawa tinta on the door, the mikwa. Aye. In him. Janda kama. Mala, ingatin siyam kita. Kung di siyam din siyam kita. Ay, ikaw po. Siya ko. Doon yung pang kasa. Ang ko'y gan. Kuwam kay tayo kay kato ka kay yo di mo yung gam kay kuwan yung gam kata di mo ako yung gatay. Kari ngam. Katuam kita kuwam ka. Siyan di tao kayo. Kuwan kay isa ko yung kamitwa ka kay ka. Ang gataba ka. Iya tani sa matwadyo kong katin si. Taka yung tani si inay nga ba jutang nga. Taki tanga. Ang kadubi ang kaunga. Kung pataga. Sa gutagin, hangga gutagin, si tere gutagin, kawasi, kang katasu, tuwag mo si si kang tuwag mo ganda su, kagang suku, kasa. Kila yama kaya koy di. Kaag, yung gag, yung karo, ang nga karo ka, musa mo si koy, yoy kuku si. Taga, taga man humakal na, taasaw ta kakukubo. Kaya nga, udahay ka gayi, naging panjabada, yung kulang na puto, yung kami nga ito siya. Nung dagdagang ngunong taga kami, so iuwag kami, iuwag ka, ang nga siyang taga, tarama ko, maging mama ko. Kasi, kasi, kami, taga ang koga, kaya, Ipakwi, kasa, mimi, chichu, dikanya taki, tuasi, kang kuli, ikon tuasi taga, tasi kang doa, ikang kuli, ikang tuwa kaki, kang kagaba ka, umurin jela, ikang uchi kang doa kagaba ka, tasa kwi, juwa kong, karan ya kuka, tanju ki, tanta kaya, tika, kasi kaya, Kau sendiri juga. Kau tak ada pasal ini.